0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: পরবর্তী এসএমএসটি আসছে, পঠাইছন্তি প্রভাকর পাত্র, প্রমোদ পাত্র, রথ ভাই এবং সুদাম ভাই। আপনি চাইছন্তি ধোকা আলবমরে অঞ্জলি মিশ্রকু শুনিবা পাই। আপনার ঠিকনাটি হচ্ছে মহম্মদপুর বিলাট কটকরু। অঞ্জলি মিশ্রক কণ্ঠে গীতর অর্থটি এবে বর্ষা হলে খালি দেহ ভিজে, এবে বর্ষা হলে খালি দেহ ভিজে আউ মন ভিজে তোমরি স্মৃতিরে, পুনি রাতি হলে লুহ আখি ভিজে আউ বাকি লুহ পিয়ে ওঠারে।

শ্রোতাবন্ধু সকাল আঠটায় শুনিপারে সমাচার প্রভাত এবং পরে পরে আঠটা বাজে পনেরো মিনিটে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি সকাল আঠটা বাজে তিরিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র রিলে করে প্রচার করব কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী আজ এর ভিতর ছু তল ছু সেবা সম্পর্কে আলোচনা করেছেন রবীন্দ্রনাথ প্রতিহারী প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন সকাল আঠটা বাজি পঁয়চাশ মিনিটে বণপাহাড়র গীত কার্যক্রমে খড়িয়া গীত পরিবেশন করেছেন এমা পুষ্পাকুলু এবং সাথী মানে

শ্রোতাদের কার্যক্রমের এথার শুণবা সুরেশ ওয়াড়িকর এবং তৃপ্তি দাস কণ্ঠরে কথাচিত্র চকা চকা ভৌঁরী।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: ফসিলা অডোনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হন্তু সতর্ক রহন্তু।